0: ཁྱི ཕྱད མི ཡོད པ ཁྱི ཕྱད མི ཡོད པ ও টিশার তনা সতন কাউদ গিনা হসম তনা জং ইনদার ইয়া ইতালি শঙ্কর তা হং ইতিরে ইয়া ইতালি রংসম ত্রগ চাল গোরং কি স্কোরা ইতালি রংলি ভাই মাদাব জিলা রং ইনদা ব্রা ইতালি সতন কাউদ গিনা হাম কাচ গ অবলং ইতালি কে মুলা মা শিগ ইতালি কোম কা তসি নি ইতালি লম ইয়ো কোয়াজ গ তে ইতালি শং ইয়ো কোয়াজ গ আরকি ইতালি নি কোয়াজ গ আন্তে মি ইতালি ওলে সতন সতন গিনা তে রং চিম সং গিনা চ কোরর দি দি গিনা চ কো গাতং গিনা জা ওস গিনা চ কো লারং দু গিনা চ ক Tarki hoglo mokin gosa yona, tamoglo hokin gona yona, hoglo moli yitali, hoti vshiga yitali. Jikten gartyenro lochi seko nonda yosona yena, oli, dengi na tamab diwar diwa ninti tumnari, diwa avshan kama kui tumnari. Agenro lochi ndome sona rana yengi na ta, oda vdingi kam tsona nga ahonari, taga shchuk nunga mena nga ahonari yinonda, tsami nangyam na sa urela, tak urela seji, jimsan tarela. Oli, agenro lochi nda kuhi rak chokhi yigonu, agenro lochi nda kuhi rak chokhi yisona yena, ndakchik tukwa wa nis tukwa dhali, nis tukwa wa vjas tukwa dhali, vjas tukwa wa vjas tukwa yiso na yinna, wali nda nukka kanka kanji yonu, nda tsakan zwa kanka tangji yonu. Nda xin nga tamar dar da yi dhali, rgo ura tuk sarsa yi dhali, rjib jang ka yon yi dhali, jang alang chuan yi dhali. Nda tsiga ririb yi dhali, tong ar jang su yiso na, drumbu gda na himna zimdang yon nari, ndru aran yi himna gudra yon nari, aranga simkum chepu yin nari, vajanga ngona zimdang yon nari. Tee maa yin bing aani tarjib ki mitka khchang uyi dali, kashni mitka ghay uyi dali sona yin na da nyung u mahir nung, da shang lam machin nung. Onda zik undi lakan da nyin jina ngukhori chomba kya anjo su me nung, jib tali tumu lakan indik su me nung, da sami shiga. Ula gargi ka hama din nara ranga warab tsarji ter jilong chinda kwa khizgira chong khizgira, nyur khizgira apsok khizgira dali, ranga warab tsarji la, oya, taha ka nan zuzg yu, gonda nar jizg yu, onda na wuzg yu ondo na yin na, da sem gar distil ari, liga long chil ari. ওলে ইন্দ্রজি কে কারণ আরি দে গজ্যাঞ্চা আরি তে মাইন বিতাও ছা উলগ আনজুগ জেমেনি চিমিয়া তং না আস্তিগ জেমেনি রগো রাটব জিনদুগ জেমেনি না জেনা সেতা ইগনি গা মম জিগা নোনি বিনা মনিঙ্গা জাদিন ছা সু ছোরেলা তং দি গাসু তরেলা দজ গুন দি তং দনি সতং সদ গিনা গা তং কাং গিনা চেরগান বাই না চকো চংজন বাই না চকো নারজি সা ইয়োকা তিনদে সা ইয়োকা তে মাইন বি চোচো রে গাম সোনি সোনে না রা ফেতা রা খচিন সোন মনি ওয়া Kuitara ana mana mani, lamtara antik chantik mani. Hamab zangu urjenar siksimte keni nyesinta chi jenzina, darka mulaka mani, kumuchaka mani, nonchika amawesho na mani, jivzar kyalangartato na mani. Ule rangarang atso ni jojina, chitab chi khirab jangar, jangstab ka yuandin jangar, chirjan ka martay mohtini, nangjar te samlo tang itali. Yarab ki chagi ili goku, marab ki chagi ili goku, yarab marab ki kshopata kwari itali, yinna minna galangkata fsa itali. Ule karu urza te itali, nakurjif tal itali. Ole yo pa sob jung itali tame pa ngoin go itali shikson mi ga yang bli itali ne ko ka ji ga ar to kwa itali ar ji long shi ke in jin zo phong kong gang ji at ko tin ha ma ge in jin ri wa kong gang ga ji at ko ndi ta ma in jin na sam lo tang itali ta sam sa te li itali sam ko ta li son na yin na ndo in jin na sir ti na ni ga yig na zi ri si lang na ta ni nyen na zi ri chu ko a son na sim ti na zi ri ka ne da na tun dum na zi ri la ondi la kan da ni sa tang sa zi na ki ho sa yin na mo sa yin na ka che tu yin na chong tu yin na sa tang sa zi na ওলে সানলো তং ই দালি তসাম কুজং ই দালি তসাম লুক্তালি দালি হজালং চুন দে ইনজিনা কোহি ই চুক চুকি ই চুক চুকি ই চুক নিয়রকি ই চুন দত কোতা শাকা চিন নং গ তোন চিন দিন দুক জেরিন চিন নং বারতা চিন দিন দুক চিন দানি ইরগো নুর দিন দুক লং দানি ইনকো নুর দিন দুক দে মারতক জেরি মং আফশান নান তো মেক চং নি গর্গা নার মেক কা চা মং নাম চা জুগর কা দরং না চা জুগ চিন দ ছলে ল চিন দর বি লং চিন তর থমা টা চি দে ল
1: রে তে না কুং গ ডান সি পান দ নি তা জে জং সে সম গ রন থং গ লা কা নি Kambi mazung sami ni thog marjib sami na zik tangshik ni ta sawu tukku yi tali kasha maa zik pshat ta yung kwaatan chi shi. Tikna shunin darjik shandam gergan naam baga ndanshik antag tangpu chechib gyala karma naang ro. Argatang tangchunga nga jib dhin. Argatang tangchunga nga vyal gil. Argatang tangchunga tukhchik tuk. Argatang tangchunga nga jik tuk. Argatang tangchunga tukhnyik shik. Dinang chi tobe ka tang argatang tang chung tigni xig tang chi ma be ka tang argatang tang chung nga bje tigang ji jin ji te to ge argatang tang chung nga bje la bje re la ha me ga sa na ro di thone ji na dan xi ang tang ni wa lo zong tong de la kar ma na ro argatang tang chung tig de na sum argatang tang chung tig bje nga argatang tang chung tigni

0: nyang kang zhu xia lao na nyang de ta ra lin cheng ge xia ge de lin ge wen ju ha zhen ge qian bu li ya de na ge qi de na ge lin cheng de ge qin tan ji ge zhu bu ge ka bu ni lin la ke ge ku zhi jiao nu ge zhu a ngao wen de zhi de lin de ge ni xi nian ya zhu bu qiu de mo yin na
1: wan guo zhen ba qiu de mo
0: de mo yin zhu bu de na ge lin cheng na xi de ga se xia tu me zhang nian guo zhi ge de di zhi na
1: ཁྱི ཕྱད མམ
0: ཁྱི དང ཁྱི དང ཁྱི དང ཁྱི དང ཁྱི དང ཁྱི དང ཁྱི དང ཁྱི དང ཁྱི དང ཁྱི ཁྱི དང ཁྱི དང ཁྱི དང
1: ཁྱི
0: དང ཁྱི དང ཁྱི
1: དང
0: ཁྱི དང ཁྱི དང ཁྱི དང ཁྱི དང ཁྱི དང ཁྱི དང ཁྱི དང ཁྱི Tikwama wore.
1: Oh yeah.
0: Re tikwama wazanya ma ya tani.
1: Za dawa tango.
0: Za dawa ton ya tani.
1: Za dawa. Lakpa.
0: Za lakpa tawara.
1: Niwa.
0: A niwa. Tani.
1: Za lakpa. Za. Za mi. Za dawa. Za lakpa. Za.
0: Мүгмір. За мүгмір. За мүгмір тавары?
1: Самба ары.
0: Мүгмір самба?
1: Ә.
0: Я, тани та?
1: За мүгмір. За басан.
0: Басан. Басан тавары?
1: Жева.
0: Басан жева.
1: Парва рнава.
0: Парва рнава.
1: Дава. За нема тика.
0: За нема тика. Я, тани?
1: За
0: нема дамба. За нема тупарсе, ну, тачки.
1: За нема дава.
0: Дава товары?
1: Дамба.
0: Дава в дамба. Я, тани, ачи, ни, сам, жар, нга, тыгма, ни, пти, мека. Сагпа, нема, мгмар, пасан, парва, дава, тачу, ти, жок, я, таун, кучик, лака.
1: За мгмар, пасан, парва. За нема, за да, за да, за... За лагапа, за мигмар.
0: За пемба лагая, ранги чу?
1: За пемба.
0: Касвила шатан. Я пемба товары?
1: Хсамба.
0: Пемба хсамба?
1: Ой.
0: Чи дачи мигмар хсамба рысе, ну ян хсамба лагма дгун тэ сэгры.
1: Таган гоч хсамбар тэгам бару.
0: Ари.
1: Аза
0: сыгпага ниуары,
1: аза
0: мыгмыр хсамбары. Аза сыгпага ниуары. Сыгпага ниуа, мыгмыр тази.
1: Хсамба.
0: Мыгмыр хсамба, я, пемба товары, пемба.
1: Пемба.
0: Пемба че даварысы, ну, давар дембарысы кому. Та за тон рела, та тон вчер, тон кру цимеки я.
1: Аза пемба не тыргога, ниуа.
0: За пемба ниуа ро? За пемба ниуа. Я, ты на тачи лхба ниуа ро сегума. Тачу това кын...
1: Сези. Пасан, жива, тарва, рнява.
0: Ре, та ничо шаму. Че за дэмбог нян цитан та. Нян цитан ра, няма тожам ну хчигра мадык. Та, за няма сегури сато реза дэмбари. Демба море, чу ngasug ni mari. Ta pemba ra nyama ni ga ngasug ni mani ga indir. Reza tukwa demba ni ga indir. Ti thoni da ta ji chi sha kuno dawa za dawa te reza to more. Ta dawa ga thoni za dawa mgmar sakpa phar pemba pasang pemba te khere la ji. Tena ta za dawa ni li kham thu tara da te chi nur go. Te khi go nur go ole. Ya ᱛᱚ ᱛᱚᱣᱟ ᱜᱤᱭᱚ ᱢᱚᱨᱮᱞᱟ ᱭᱟ ᱛᱚᱣᱟ ᱥᱟᱢᱵᱟ ᱢᱩᱧ ᱜᱚ ᱛᱚᱣᱟ ᱥᱟᱢᱵᱟ ᱢᱩ ᱦᱩᱭᱱ ᱱᱮ ᱛᱟᱪᱩᱱ ᱫᱟᱢᱟᱱ ᱡᱟᱱᱤ ᱱᱮ ᱦᱤᱡᱟᱨ ᱛᱟᱛᱟᱱᱤ ᱪᱚᱢᱢᱟᱱ ᱡᱟᱱᱤ ᱛᱚᱣᱟ ᱜᱤᱭᱚ ᱥᱟᱢᱵᱟ ᱢᱩᱧ ᱪᱚ ᱡᱤᱝᱦᱤ ᱠᱚᱱᱤ ᱛᱚᱣᱟ ᱫᱚ ᱜᱚ Gergin tichin da da tawa ga chi tar. Gergin tichin churang ga shai ra ta sotan jo ga yo.
1: Gergin tichin Ardaz zi chi gari go.
0: Tar zi?
1: Ardaz zi chi chik.
0: Ardaz jo ga chi chik. Gergin tichin. Ari, churang ga shai ra ta sotar din jo ga yo.
1: Yo.
0: ওলে দা লোপচার দিন জোনা রঙ্গ শাই গিরগিন তে দা জোয়া গ ছিখ ছিক নি মাদা খাপর তো গিরগিন তি ছনা তেম রি শা জি গো
1: ও কো
0: তে চাই গিরগিন তি ছেনা দা গোয়া গ ছি চ থামবাই নর গো ওলে তে হি গন গিরগিন তি ছেন তে হি গন ইয়া তনি দা জোয়া জোয়া মুরে লা জোয়া জোয়া মুনি গো তো জোমো লোরি জিগনিউ না না সুমেনস গো কত গন রে লোরি ওয়ার্কআপ জিগনিউ হি গাজি
1: জিগো
0: ওলে লোরি ওয়ার্কআপ জিগনিউ না না দা সুমেনস গাখ জিগো কত গন রে জির
1: সুমেনস শিয়ারা
0: শিয়া আরে
1: তালাঙ্গ
0: আরে আরে শিয়ার গো শিয়ার ইয়া তনি তো আর নাও মোর গো নাও মু চি তানজি গ টওয়ার দা তং ই চো কাপ থুনি সাম লো তং জি টওয়াজ না গো Rdungu na fshya ngab chi ngagni wo kumu Rema tsi jubko Ole Rdungu na fshya ngab chi ngagni wo k Memda gyayi fshya jubjil sa tang zi Ta rdungu na fshya ta wachir
1: Samcha
0: Sobjil Samcha sobjil Ara Dungo shangab chi ngagni wa yida Ole, dungo shangab chi ngagni wa yida Tani ta memda gubja yida Ta fshat chobji saay tangzi mo Fshat chobji tanga tangzi Ta ar dungo na fshat ta ok ya
1: Samcha, suja arigo
0: Kat, tar zi
1: Suja
0: Suja Sobja, samcha sobja, ara Таун дунгун шасам собжи ок ара.
1: Гани мапче нагни гаман дубчер гелну мажгра.